পুত্রহত কাকলে সপায় এজন বুড়ায় এমুঠি ইকরা ভাঙি বলে বলি দিলে লগায়।

0: কম লৈ পেলাই তাৰ সেইবিলাক কৰি পেলাই গতিকে তেওঁলোকক বেয়া নাপায় মই ধৰো তেনেকে কিন্তু উলিয়াই আনিছো
1: এতিয়া লোকগীত মাত সেইবিলাক আপুনি শিকাই নহয় জানো বাইদেউ
0: লোকগীত তেনেকে
1: কেতিয়াবা বিয়া নামৰ কথা কৈছে যিহেতু এটা যদি আমাক বিয়া নাম অকমান যদি গাই দিয়ে।

0: হতি কইছে জুন ভাল হতি হব
1: এ হেবিলাকে গাও নিন্দা
0: হয়
1: গুরু নিন্দা পিতৃ নিন্দা
0: আর স্বামী নিন্দা
1: স্বামী নিন্দা এবিলাক নুহুলে ফুললি কানত হপা দিব দিছি আর তৎপর নুললি
0: পান ত্যাগ করবে মই তো চন্দ্র নুহনি হতি
1: অবিতা মই

0: ধন্যবাদ।
1: খুব সুন্দর, আমি অনুষ্ঠানটি একেবারে শেষৰ ফালে আহি পালো। শেষত অন্বেষে আমাক কি শুনাবা?
2: মই এতিয়া ভেঙে মোৰ ঘৰে যাবি গীতটো গাব লৈছো।

আমার তেজপুর, আমার গৌরব অনুষ্ঠানটি শুনলে, এয়া আকাশবাণী তেজপুর। এই যে নিবেদন করছো বাৰে ৰহণীয়া, শ্রোতাসকল আজির বাৰে ৰহণীয়া অনুষ্ঠান শুনবল লৈছো এটি জ্যোতি সংগীত, শিল্পী অনিমা চৌধুরী।